0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।